নমস্কার শ্রোতা বন্ধু, স্বাগত আপনার আজির স্বাস্থ্য ও জীবন কার্যক্রম কু কার্যক্রম প্রযোজনা বসন্ত কুমার স্বাইঁ এবং উপস্থাপনারে মু সুচিস্মিতা। শ্রোতা বন্ধু, আজির স্বাস্থ্য ও জীবন কার্যক্রমে রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা, উচ্চ রক্তচাপ ও এর প্রতিকার এবং স্বাস্থ্য সম্পর্কিত জানিবা কথা।

0: শ্রোতা বন্ধু, সুস্থ জীবন পাই স্বাস্থ্যর যত্ন অত্যন্ত জরুরি। মাত্র বর্তমানের ব্যস্তবহুল জীবনচর্যা ভিতরে নিজের স্বাস্থ্য প্রতি আমি যেতিকি যত্নবান হওয়া কথা, আম ভিতর কেহি কেহি সেতিকি যত্নবান হয়ে পু না, যেপাই নীতিদিনিয়া জীবনরে নানা প্রকার স্বাস্থ্য সমস্যাকে সামনা করা পড়ুছে। তেণু প্রথমর নিজের স্বাস্থ্য প্রতি প্রত্যেকে যত্নবান হয়ে পারে, সন্তুলিত খাদ্যপেয় প্রতি সচেতন হয়ে পারে, শৃঙ্খলিত জীবনশৈলী আপনাই পারে, শরীর সুস্থ রহিবা সহিত অতিবাহিত করিহেব এক নিরাময় জীবন। আউ সেতেবেলে অনুভব করিহেব শৃঙ্খলিত জীবনশৈলী হি সুস্থ জীবনর মানদণ্ড। শ্রোতাবন্ধু, প্রতিবর্ষ মে মাস 17 তারিখরে ওয়ার্ল্ড হাইপরটেনশন ডে বা বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়ে থাকে। চলিত বর্ষ এথিপাই থিম বা বিষয় রয়েছে কন্ট্রোলিং হাইপরটেনশন টুগেদর, চেক ইয়োর ব্লড প্রেসর রেগুলারলি, ডিফিট দ সাইলেন্ট কিলর, অথবা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ পাই একাঠি হুয়ন্তু, নিয়মিত ভাবে আপনার রক্তচাপ যাঞ্চ করন্তু, নীরব ঘাতককু পরাস্ত করন্তু। এহাকু দৃষ্টিরে রখি আজির স্বাস্থ্যভিত্তিক আলোচনার বিষয় রয়েছে উচ্চ রক্তচাপ ও এহার প্রতিকার। এ বিষয়ে আলোচনা করা আম সহিত অছন্তি ইস্পাত জেনারেল হসপিটাল রাউরকেলার মেডিসিন বিভাগর বিশেষজ্ঞ ডাক্তার মোনালিসা মহান্তি।
1: ম্যাডাম নমস্কার।
2: নমস্কার,
1: আমার এই কার্যক্রমকে আপনাকে স্বাগত করুছু।
2: ধন্যবাদ
1: ম্যাডাম। প্রতিবর্ষ মে মাস 17 তারিখরে ওয়ার্ল্ড হাইপরটেনশন ডে বা বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন করা যাই থাকে। এই দিবস পালনর লক্ষ্য কোন, এ বিষয়ে কিছু কহিবে?
2: ওয়ার্ল্ড হাইপরটেনশন ডে যে উচ্চ রক্তচাপ দিবস, এটা 2005 রে স্টার্ট হইছিল।
1: আচ্ছা,
2: তার সেতলে থিম ছিল নো ইয়োর নাম্বার, মানে আপনার ব্লাড প্রেসার কেতে রহুছি আপনার নিজে জানিবা কথা। আউ এথরে প্রথমে 24টা কান্ট্রিজ পার্টিসিপেট করছিলে WHO তরফরু, যেটা কি এবে বড়ি সারলানি। আউ এথরে বেসিক্যালি এটা স্টার্ট হইছিল কি আমার যেতে বি লোকমানে অছন্তি, যোমানকু কিছি নলেজ নাহি কি হাইপারটেনশনটা কোন, যে উচ্চ রক্তচাপটা কোন, কি কেতে নর্মাল রহিবা কথা, কি আজিকা দিনরে এটা কেতে ইম্পর্টেন্ট ও কাহিং কি ইম্পর্টেন্ট আমপাই। তো এটা তাঙ্কপাই হইছিল কি সেমানে যেমতি জানিবে কি উচ্চ রক্তচাপর মানেটা কোন, ইয়ার ইম্পর্টেন্স কোন, মানে কাহিকি আমাকে জানিয়া কথা কি উচ্চ রক্তচাপ হলে কোন করিবা কথা, ইয়ার যে মেডিকাল কমপ্লিকেশনটা কোন, আউ কেতেবেলে আমি মেডিসিন নেলে কি ডক্টর পাখু যিবা কথা, সো দ্যাট আমি ভালো কি আগরু যে কমপ্লিকেশন আছে সেটাকে অ্যাভয়েড করি পারিবা। আউ এটা করিবা দ্বারা সেমতি আমার লাইফ এক্সপেক্টেন্সিটা বড়িব।
1: ম্যাডাম এটি কইবে রক্তচাপ কোন, শরীরে এহা কিপরি ভাবে কাম করিথায়?
2: যে রক্তচাপ মানে ব্লাড প্রেসার, সেটা হল আমার দুই প্রকার থাকে, গোটে উপরটা যেটা আমি সিস্টোলিক কহু, যেটা তলটা যেটা আমি ডায়াস্টোলিক ব্লাড প্রেসার কহু। তো এটা হল যে আমার নর্মাল হার্ট র কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন হুয়ে সেই টাইমে যে আমার আর্টারিজ অছি সেইথরে যে প্রেসারটা দেখা যায় তাকে কুহন্তি রক্তচাপ। তো এটা মানে উপরটা সবুলে আমার রহিবা কথা 120 আর তলটা 80 রহিবা কথা নর্মাল যেটা আমি কহু।
1: তবে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ কইলে কোন বুঝিবা, এর কিছু প্রকার ভেদ রহিছে কি?
2: হাইপারটেনশন মানে উচ্চ রক্তচাপ মানে আপনকর দেহরে যেমতি নর্মাল ব্লাড প্রেসার যেতিকে অছি তাঠু আমার যদি উপর আও তল ব্লাড প্রেসারটা বেশি রহিলা, রক্তচাপ বেশি রহিলা, তাহলে সেটাকে আমি হাইপারটেনশন কহিবা।
1: আচ্ছা,
2: যেটা আমি সুস্থ লোকঙ্ক মধ্যে যেটা আমি JNC 8 গোটে অছি তা হিসাবে এবে যে নূয়া গাইডলাইন অছি সেইথিরে হেলা সুস্থ রক্তচাপ মানে 120/80 কিংবা তা তলে, তা তলে মানে 100/60 হেলা কি 110/70 90 যাকে আমি নর্মাল মানি পারি। যদি সেটা 90/60 মানে তলটা যদি 60 তলকু আর উপরটা যদি 90 তলকু হচ্ছে সেটা লো ব্লাড প্রেসার রে যাব। আর যদি সেটা আমার হচ্ছে 130/80 কিংবা তা উপরে মানে যেমতি কি 140/90 রু 99 যদি রহিলা সেটা আমি স্টেজ 1 হাইপারটেনশন কহু। আউ 160 বা 100 রু বেশি রহিলে স্টেজ 2 হাইপারটেনশন, আউ 120 রু 139 ভিতরে, আউ 80 রু 89 ভিতরে রহিলে সেটা আমি যে প্রি হাইপারটেনশন কহু মানে যদি আপনার বিপি 120 রু 140 ভিতরে রয়েছে তা মানে সম্ভাবনা কি আপনার আগুকু যাইকি হাই ব্লড প্রেসার হবার চান্সটা রহিব তো সেই টাইমে যদি আমরা ডক্টরঙ্ক পাখু যিবা তাহলে সেটা গোটে উচিত ডিসিশন হব
1: ম্যাডাম তবে কহিবে উচ্চ রক্তচাপ বলে স্থিতি কেতবেলে দেখা দেইথায় এহা মারাত্মক হবার সম্ভাবনা থাকে কি
2: আমার রক্তচাপ যে হচ্ছে সেটা হল আমার দুই টাইপের থাকে গোটে হল প্রাইমারি হাইপারটেনশন উচ্চ রক্তচাপ আর গোটে হল সেকেন্ডারি হাইপারটেনশন প্রাইমারি মানে এটা থাকে ইডিওপ্যাথিক মানে এটার কিছু কারণ নথায় কিন্তু যেটা আমি কমনলি দেখু এইডস সহিত লোক মানকর রক্তচাপ আসি যায় কিন্তু কিছু কারণ নথিব টেস্ট ফ্রেস সব নর্মাল থিব আপনকর কিন্তু আপনকু থিব উচ্চ রক্তচাপ তো এটা যে হল সেটা হল প্রাইমারি হাইপারটেনশন
1: আজ্ঞা
2: আর সেকেন্ডারি হাইপারটেনশন যেটা আমি কহু বহু কম দেখা যায় এটা এটা ইয়ং লোক মানকর বি দেখা যাই পারিব ওল্ড বুড়া বুড়িঙ্কর বি দেখা যাই পারিব 20 বর্ষর পিলার বি দেখা যাই পারিব যদি আপনকু কিছু প্রি এক্সিস্টিং রোগ আছে যেমন কি কিডনি প্রবলেম হেলা কি আপনকু থাইরয়েড আছে কি কিছু আমার কনজেনাইটাল ডিসঅর্ডার আছে যেটা কি এন্ডোক্রাইন প্রবলেম আছে সেইথরে দেখা যাব এটা সেকেন্ডারি হাইপারটেনশন আচ্ছা রক্তচাপর যে আমি কহুছি হাইপারটেনশন এটা এতপাই ইম্পর্টেন্ট কেন ইয়ার বহুত গুড়ায় কম্প্লিকেশন দেখা যাব যদি আমি ঠিক টাইমে বিপিটা কন্ট্রোল করিব তাহলে যেমন কি আপনার বিপি এটা হল সাইলেন্ট কিলর গোটে ব্লড প্রেসারটা ইয়ার কিছু বি লক্ষণ বহুত লোকঙ্ক মধ্যে দেখা যায়নি লোক মানে সেই ডক্টর পাখ আসতে কি জাঁপারতে কি তাঁর ব্লড প্রেসারটা অছি যে আসতে সেই টাইম বেড়ে ইয়ার হার্ট রেট প্রবলেম দেখা যাই থাকে চেস্ট পেন হই কি কি হার্ট রে কিছু তাঁর হার্ট আটাক হেলা ভাল হলে সেই টাইম রে যেতে হসপিটাল আসতে জনা পড়ে কি হ্যাঁ আমার ব্লড প্রেসার অছি কি আপনার ব্রেন স্ট্রোক হয়ে গেল প্যারালিসিস হলে ভাল আসলে ডাইরেক্টলি আসতে কি হ্যাঁ তাপরে জনা পড়ে হ্যাঁ এটা ব্লড প্রেসার অছি কিন্তু সেই টাইম যে আপনার সব কমপ্লিকেশন হয়ে যাই থাকে তো এটার কিছু লক্ষণ এমতি না হেডেক হুয়ে বহুত থর কিন্তু সেইটা বি বহুত কম লোকঙ্ক মধ্যে দেখা যায় কি আপনার মুন্ড বিন্ধিব নহলে আপনার মুন্ড বুলেইব হার্ট প্রবলেম রে সডেনলি আপনার ছাতি ধড়ধড় হব এরিথমিয়া যে আমি কহু নহলে আপনার গোড় হাত ফুলিব নিশ্বাস নেওয়া পাই কষ্ট হব যেটা আমি হার্ট ফেলিয়র কহু বহুত কমনলি দেখা যায় উচ্চ রক্তচাপ র কমপ্লিকেশন এটা নহলে আপনার হার্ট স্ট্রোক যদি ব্লড প্রেসার আছে সেটা গোটে রিস্ক ফ্যাক্টর হার্ট স্ট্রোক পাইকে সেমতি ব্রেন স্ট্রোক হয়ে গেল ব্রেন স্ট্রোক রে বি যে প্যারালিসিস কহু ব্লিডিং হয়ে যাব ব্রেন রে নহলে ব্রেন ক্লটিং হয়ে যাব এটা বি গোটে উচ্চ রক্তচাপ র কমপ্লিকেশন তারপরে আপনার আখি আখি কেবে কেবে ঝাপসা দেখা যাই পারিব কিন্তু সেটা বি সমস্তক দেখা যায়নি যদি আমার ব্লড প্রেসার বহু দিন যে কন্ট্রোল হেলানি 5 বর্ষ 6 বর্ষ আমি ডক্টর পাখু যাইনু কি আমাকে জনা নাহি তবে কেবে কেবে হুয়ে রেটিনারে প্রবলেম আমার রেটিনাল ডিটাচমেন্ট হয়ে যায় কি বহু জিনিস আখিরে প্রবলেম তো সেটা বি গোটে কমপ্লিকেশন তারপরে আপনার কিডনি যদি বহু দিন যে ব্লড প্রেসারটা কন্ট্রোল হয়নি তাহলে কিডনি উপরে বি এফেক্ট পড়িথায় আর কিডনি খারাপ হলে যেমন গোড় ফুলিবা আপনার পরিশ্রা ন হবা নিঃশ্বাস নেওয়া পাই কষ্ট হবা এই সব জিনিস দেখা যাই
1: তবে উচ্চ রক্তচাপ মারাত্মক হবার সম্ভাবনা নিশ্চয় থাকে
2: মু এবে কহিলি এতে সব কমপ্লিকেশন আছে আমার হার্ট কিডনি আমার সব মেজর যে অর্গান যেটা আমার বডি কু সাপোর্ট করতে এই সবুরে প্রভাব পড়ে উচ্চ রক্তচাপর
1: তবে ম্যাডাম কহিবে উচ্চ রক্তচাপ কেউ মানুষ হবার সম্ভাবনা রয়েছে এহা এক বংশগত রোগ কি
2: যেমিতি কি মু এবে কহিলি গোটে থায় আমার প্রাইমারি হাইপারটেনশন এটা তো আপনার কাহাকু বি হেই পারিব কিন্তু যেমিতি এজ আমার বড়ি চালিব আপনার ঘরে যদি মা কি বাপা জনক অছি তাহলে যদি আমি বি এজ হেলা পরে আমাকে বি রহিবার বেশি সম্ভাবনা রহুছি নহলে যদি আপনার আগরু কিডনি প্রবলেম অছি কিংবা আগরু কিছি এন্ডোক্রাইন প্রবলেম অছি তাহলে সেইথরে বি বেশি রিস্ক রহিব যেমিতি ডায়াবেটিস লোক মানক দেহরে দেখা যায় কি সেমানক আগু যায় কি ব্লড প্রেসার ডায়াবেটিস দুইটা একা সঙ্গে হি থায়
1: আচ্ছা
2: এই সব লোকঙ্কু টিকে সচেতন রহিবা কথা প্লাস উইথ এজ মানে আপনার যদি 30 বর্ষ উপরে আপন নিহাতি ভাবরে নিজের ব্লড প্রেসারটা চেক করাইবে আর যদি আপন মোটাপা আছে মানে ওবেসিটি যেটা আমি কহুছু সেই সব লোকঙ্কু বেশি সচেতন রহিবা কথা কেন মোটাপারে আজিকালি ওবেসিটি সাঙ্গরে হাইপারটেনশন ডায়াবেটিস ইনসুলিন রেজিস্টেন্স যে আমার কোলেস্ট্রল ঘরিকা বড়িবা এই সব জিনিস রিলেটেড এই সব লোক টিকে সচেতন রহবা কথা কিংবা যে স্মোকিং করছেন কি বারম্বার মদ পিউছেন রেগুলারলি সেমানক মধ্যে বি এই বিপি বড়িবার বেশি সম্ভাবনা রয়েছে আর এটা বংশগত হ্যাঁ কহিপারিবে কিন্তু মানে যেমন কি আপনার বাপা মা ভিতরে জনক থিলে কি কিংবা দুই জনক থিলে আপনার রিস্কটা বড়ি যাব এমতি না কি আপনার হব যদি আপনার লাইফস্টাইল মেনটেন কলে হইপারে কি আপনার নহিপারে কিন্তু এর রিস্ক ফ্যাক্টরটা যেটা বড়ি যায়
1: তবে জনে উচ্চ রক্তচাপরে পীড়িত বলে কেমিতি জানিবা এর লক্ষণ সব কোন রহিছে
2: এটা যেমন আগরু বি কহিলি এটা সাইলেন্ট কিলার মানে 90% লোক কিছু লক্ষণ হি দেখা যায়নি, সেই বোধ হুয়ে লোক মানে ডক্টর পাখু আসু আসু বহু লেট করদি। কিন্তু কিছুটা অছি যেমতিকি আপনক ভিজুয়াল ডিস্টারবেন্স হব, যেমতি আখিরে ঝাপ্তা ঝাপ্তা কেবে কেবে দেখা যাব, মুন্ডরে হেডেক হব মানে আপনক মুন্ড বিন্ধিব, রাতিরে নিদ ন হবা কিংবা আপনক মুন্ড বুলেইব, কেবে কেবে ছাতি বথা হব, এই সব ভেগ সিমটম থাকে। কিন্তু 90% যেমতি মো কহিলি লোকক কিছু সিমটম হি আসেনি। তো সেই বোধ হুয়ে সে রুটিন টেস্ট রে আমাকে দেখা যায় কি হ্যাঁ আঙ্কর বিপি অছি কি কিছু, কিন্তু লোকক কিছু ফিল হুয়েনি। তেবে ফিল হুয়ে যেবে আপনক অলরেডি হার্ট রে প্রবলেম আসি যায় কিংবা আপনার স্ট্রোক হয়ে গলা প্যারালিসিস হয়ে গলা, তেবে লোকক জনা পড়ে কি হ্যাঁ অছি আমার ব্লড প্রেসার।
1: এইটি আউ গোটে প্রশ্ন পচারিবাকু চাইবি, উচ্চ রক্তচাপরে পীড়িতা গর্ভবতী মহিলা শিশুকে জন্ম দেবা পরে নবজাত শিশু উচ্চ রক্তচাপরে পীড়িত হবার সম্ভাবনা রহি থাকে কি?
2: সেইটা তো ডাইরেক্টলি রহি নথায়, কিন্তু যদি গোটে গর্ভবতী মহিলা উচ্চ রক্তচাপরে পীড়িত হুয়ন্তি, যেটা আমি প্রি এক্ল্যাম্পসিয়া আউ এক্ল্যাম্পসিয়া কহু, তেবে তাঙ্ক ডেলিভারি রে বহুত কমপ্লিকেশন আসে। মানে যদি সেমানে আগরু দেখি নথান্তি তাঙ্ক ডক্টর কু কি আগরু তাঙ্ক জানা নথায়, তাঙ্কর যেমতি লক্ষণ থায়ে পাদ ফুলিবা, ইউরিন রে টিকে প্রোটিন যিবা কি তাঙ্কু ধয়ে ফয়ে লাগিবা প্রেগনেন্সি বেলে, তো সেমানকু নিশ্চয় নিজ ডক্টর কু যাইকি দেখাইবা কথা রুটিন চেকআপ রে, কেন এটা রুটিন চেকআপ রে ধরা পড়ি যায় আরামসে। আর যদি তাঙ্কর উচ্চ রক্তচাপ কন্ট্রোল হেই নথায় প্রেগনেন্সি টাইম রে, যেটা ডেলিভারি টাইম রে তাঙ্কু বহুত প্রবলেম হুয়ে, কেন উচ্চ রক্তচাপ থিলে প্রিম্যাচুয়ার ডেলিভারি মানে যেতিকি ডেট থিব তা আগরু শিশুর জন্ম হয়ে যাব, কিংবা যে আপনক কুহতি সিজার মানে যে ছটকা মারে মির্গিত তোরা সেটা পড়িপারে, এই সব কমপ্লিকেশন হলে শিশু উপরে ডাইরেক্টলি এর প্রভাব পড়ে, শিশুর মেন্টাল ডেভেলপমেন্ট রে প্রবলেম হুয়ে, শিশুর গ্রোথ রে প্রবলেম হুয়ে, শিশু আগরু জন্ম হয়ে গেলে তার রেসপিরেটরি যে আপনার নিঃশ্বাস নেওয়া পাই প্রবলেম হুয়ে, কেন সবু ম্যাচিওর হয়ে নথায় অর্গান, তো এই সব ইনডাইরেক্ট প্রভাব শিশু উপরে পড়ে।
1: তবে এই উচ্চ রক্তচাপর চিকিৎসা বিষয়ে টিকে কহিবে, এহা সম্পূর্ণ আরোগ্য সাধ্য কি?
2: সম্পূর্ণ আরোগ্য সাধ্য তো নুহে, কিন্তু আমি কন্ট্রোল রে রাখি পারিবা আমার ব্লড প্রেসার যেটা নর্মাল অছি 120/80, কিংবা যে মানে প্রি হাইপারটেনশন এ যাওছেন সে মানে আগুকু কেমতি নিজের লাইফস্টাইলটা মডিফাই কলে আগুকু তাঙ্কর কিছি এমতি কমপ্লিকেশন, যে হাইপারটেনশন মে যেতিকি কমপ্লিকেশন কইলি আমি এই সব জিনিস প্রিভেন্ট করি পারিবা, যেতিকি এবে যে অছি লাইফস্টাইল মডিফিকেশন, যেহেতু আপনি জানিছেন আজিকাল লাইফে সমস্তে বহুত বিজি রহুছন্তি, আমি সমস্তে দৌড়িবারে লাগিছু, স্ট্রেস বহুত বড়ি যাইছে আগ ভলিয়া নাহি, তো সেইপা এটা বহু ইম্পর্টেন্ট কি আমি নিজের লাইফস্টাইল যেত টাইম আমার পাখে অছি আমি সেইটা কিন্তু বেশি ইউটিলাইজ করি কি আমার লাইফস্টাইলটা মডিফাই করিবা। যেমতি কি গোটে জিনিস কুয়া যায় ড্যাশ ডায়েট, মানে ডায়েট যেটা অছি সেটা বহুত ইম্পর্টেন্ট, আর হাইপারটেনশন পাই আমি ড্যাশ ডায়েট যে আমার অছি গোটে সেটা হল ডায়েটরি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন, মানে সেই তা হিসাবরে আমাকে লুণ সবুঠু ইম্পর্টেন্ট জিনিস হল লুণ কেমতি আমি কম করিবা খাদ্যরে, তো লুণ আমাকে অলমোস্ট 5 গ্রাম পার ডে নবা কথা, সেটা হল যে গোটে চামচ অছি টিস্পুন তার অলমোস্ট হাফ টিস্পুন কিংবা 2/3 টিস্পুন নবা কথা পুরা দিনর, তো সেইটা হল বহুত ইম্পর্টেন্ট। আর লুণ কহিলে খালি খাদ্যরে যে লুণ সেইটা নুহে, আপনার প্যাকেজ ফুড যেটা আজকাল ছুয়া মানে বহুত ইউজ করছেন, চিপস হয়ে গেলা, বিস্কিট হয়ে গেলা, বেকারি প্রোডাক্ট হয়ে গেলা, ফ্রোজেন ফুড হয়ে গেলা, এই সবরে লুণর মাত্রা বহুত
1: থাকে,
2: তো এই সব জিনিস যেমতি আমি আমার ডায়েট রু টিকে হটাই পারিবা, এই সব ন খাইকি ঘরে রন্ধা হইতবা জিনিস ফ্রেশ জিনিস ছুয়া মানুষ প্রোভাইড করিবা, ফ্রুটস আর ভেজিটেবল যেতে আপন কালারফুল ফ্রুটস আর ভেজিটেবল খাই পারিবে সেটা সবুট বড়িয়া, কেন সেটা বহুত অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আমার বডি পাই বহুত ভাল, প্লাস তা সঙ্গে আমি লিন মিট কহিলে আপনার চিকেন হয়ে গলা কি মাছ হয়ে গলা, এইটা হল ভাল মিট যেটা কি ফ্যাট অংশ কম থাকে, তো এইটা আপন খাই পারিবে। নাটস হয়ে গলা, নাট মানে যে কাজু হয়ে গলা, বাদাম হয়ে গলা, যে আখরোট হয়ে গলা, এইগুলা সব যেত খাইবে এতে যে ফ্যাটি অ্যাসিড থাকে এগুলো ভাল ফ্যাটি অ্যাসিড, তো বডি কু এটা বহুত ইম্পর্টেন্ট এটা খাইবে। অভয়েড করিয়া ভিতরে আপন অভয়েড করিবে রেড মিট যেটা মাংস কোচু আমি, মটন কি ফুল ফ্যাট মিল্ক মানে যেটা পুরা তর বাহারি নথিব যে ক্ষীর রু সেমতিয়া ক্ষীর কি ডেরি প্রডক্ট, প্লাস যে আমার ট্রান্স ফ্যাট যেতে অছি যেমতি কি বেকারি প্রডক্ট, আজকাল সবু বেকারি প্রডক্ট খালি ট্রান্স ফ্যাট যেটা ছুয়া মানে বহুত খাওছেন, সেহেতু আজকাল ছুয়া মানুষ দেখবে ওবেসিটিটা বহুত বড় যাইছে, বহুত ছুয়া বহুত মোটা হয়ে যাচ্ছেন, তাঙ্ক এজ টু বড় দেখা যাচ্ছেন, তো এই সব জিনিস আমাকে অভয়েড করা কথা খাইবার। এইটা হি মেন, যদি এই সব জিনিসের আপনার কম হুয়েনি তাহলে নেক্সট হলে আপনার নিজ ডক্টর কু ভিজিট করিবে। আর এর বহুত প্রকারর মেডিসিন অছি, যদি আপনার ব্লড প্রেসার নিয়মিত ভাবে আপনার দেখুছেন আপনার ডক্টর সঙ্গে টচরে অছেন তাহলে যদি গোটে ব্লাড প্রেসার মেডিসিন আপনার কন্ট্রোল না তাহলে আপনার ডক্টর আউ গোটে মেডিসিন কিংবা দুই তিনটা মেডিসিন দিয়ে আপনার সেটা টাইট্রেট করিহব কিন্তু নিয়মিত ভাবে আপনার আপনার ডক্টর সঙ্গে টচরে রহবা কথা।
1: তবে ম্যাডাম যেমনি আপনার চিকিৎসা সম্পর্কে কহিলেন তবে উচ্চ রক্তচাপে পীড়িত থিলে কেউ কেউ কথা প্রতি সচেতন রহবা নিহাতি জরুরি।
2: উচ্চ রক্তচাপে পীড়িত থিলে আপন এক্সারসাইজ গোটে বহুত ইম্পর্টেন্ট জিনিস আমার লাইফ রে যেটা আজকাল বহুত লোক কিংবা ইয়ং এজ গ্রুপ জমা বি ফলো করু নাহান্তি। আপনার মিনিমাম গোটে দিনের 30 মিনিট এক্সারসাইজ কিংবা পুরো হপ্তাহে 5 দিন এক্সারসাইজ 30 মিনিট তো ওয়াকিং হেলা এরোবিক এক্সারসাইজ ওয়াকিং হেলা রানিং হেলা সাইক্লিং হেলা সুইমিং হেলা কিছু বি করি পারিবে কিংবা জিম যাইকি ওয়েট ট্রেনিং করি পারিবে কিন্তু সেটা আপনার রুটিনলি ফলো করিবে। আর উচ্চ রক্তচাপ থিলে আপনার দেখবে সচেতন হবে কি আপনার কেবে যদি চেস্ট পেন মানে ছাতি ব্যথা হেলা কিংবা নিঃশ্বাস নেওয়া পাই প্রবলেম হেলা সেটা আপনার সঙ্গে সঙ্গে হসপিটাল কু যাবে আর নিজ ডক্টর কু পরামর্শ নেবে। আর নিজ ডক্টর কু এভরি 3 মাসরে কিংবা এভরি মাসরে নিজ বিপি চেক আপ নিশ্চয় করে। ওভার দ্য কাউন্টার যে মেডিসিন মিলুছি নিজে নিজে সেটা খাইবে না সবু মেডিসিন যেটা খাইবে নিজ ডক্টর কু পচারকে খাইবে। আর আমি যেমন দেখু বহুত লোক মানে আগে খাঁতি তারপরে দেখতে বিপিটা নর্মাল হয়ে গেল সঙ্গে সঙ্গে বিনা পচারকে আমাকে ছাড়ি দিও যেটা কি আউরি বি হার্মফুল থাকে সেমিতি করন্তু নাহি। যাহা আপন মন করিবে মেডিসিন কি মেডিসিন খাইবে কি চেঞ্জ করিবে নিশ্চয় নিজ ডক্টর কো পরামর্শ রেহি করিবে।
1: কিছু শরীরে অসুবিধা দেখা গলে সেই হিসাবে ডাক্তর কো পরামর্শ আগে দরকার তারপরে ঔষধ সেবন কোন সে পরামর্শ দৌছন্তি সেই হিসাবে ঔষধ সেবন দরকার। ম্যাডাম এইটি কহিবে উচ্চ রক্তচাপে খাদ্যপেয়র ভূমিকা কিভাবে উচ্চ রক্তচাপে পীড়িতঙ্ক পাই খাদ্যপেয় কিভাবে হওয়া দরকার।
2: উচ্চ রক্তচাপে কিংবা ডায়াবেটিস হয়ে গেলা কিংবা কোণসি বি যে প্রবলেম হেলা এতে খাদ্যপেয়র বহুত মেজর রোল রহুছে যেমনি মু আগরু বি কহিলি আমার সল্ট ইনটেক যে লুণ মাত্রা সেটা বহুত কম হওয়া কথা আর প্যাকেজ ফুড হেলা কি ফ্রোজেন ফুড হেলা সেটা অ্যাভয়েড করা কথা যেমনি মাংস হেলা রেড মিট সেটা অ্যাভয়েড করা কথা বেকরি প্রডক্ট অ্যাভয়েড করা কথা ময়দা জাতীয় জিনিস যেটা প্রসেস ফুড কোচু আমি সেই সব জিনিস আমাকে অ্যাভয়েড করা কথা। নিজ খাদ্যরে সবুবেলে ভেজিটেবল যে কলরফুল ফ্রুট ভেজিটেবল সেটা বেশি ইনক্লুড করবে তা ছড়া নটস ধরিকা ইনক্লুড করবে তা ছড়া ক্ষীর যেটা লো ফ্যাট মিল্ক সর ভারী যাইব সেই ক্ষীরর যাহা বি আপনার দহি ছেনা যাহা বনাইকি খাইপারিবে আর বাকি আপনার নর্মাল চিকেন আর মাছ খাইপারিবে। তেল মশলা বহুত কম রহব মানে যেতে আপনার পিঠা সন্তুলা স্টিউ ফুড খাইবে সেটা পারফেক্ট আর যে আমি বহুত তেলিয়া জিনিস কিংবা বাহারে ফ্রাইড ফুড যেটা সেটা নিশ্চিত ভাবে অ্যাভয়েড করবে।
1: তবে তো খাদ্যপেয়র ভূমিকা সম্পর্কে কহিলে বর্তমান কুহন্তু হাইপরটেনশন রু কিপরি রক্ষা পাই হব এথিরু রক্ষা পাইবা পাই কিছু প্রতিরোধক বা প্রতিষেধক ব্যবস্থা রহিছি কি
2: এথিরু পুরা আপন রক্ষা পাই পারিবেনি যেবে হবার থিব সেটা হব কিন্তু আপন আগরু সচেতন রহিলে যেমনি কহিলি ডায়েট যদি আপনার ঠিক অছি লাইফস্টাইল ঠিক অছি আপন এক্সারসাইজ করুছন্তি স্মোকিং কিংবা অ্যালকোহল নো নাহান্তি মানে আপন মদ পিউ নাহান্তি কিংবা স্মোকিং করু নাহান্তি তাহলে বোধহয় আপনার যে উচ্চ রক্তচাপ রু আপনার রক্ষা পাই পারিবে কিন্তু তা আগরু নিজকে আগে সচেতন হওয়া কথা আর আমার কোন ঠিক কোন ভুল আমি জানিবা কথা আর যে স্মোকিং আর অ্যালকোহল নৌছন্তি কিংবা যে লাইফস্টাইল বহু সেডেন্টারি যে খালি বসি রোচান কিছু ফিজিক্যাল আক্টিভিটি না তাঁকু মু নিশ্চয় কহবি কি নিজের লাইফস্টাইল চেঞ্জ করতু সো দ্যাট আগুক যাইকি সে গোটে ভালো লাইফ বঞ্চিপারে।
1: তবে জনকু নিহতি ভাবে সচেতন রহবার অছি আর আপনার যেমনি কতটি বিষয় কহিলেন সেই দিগ প্রতি নিহতি ভাবে জগি রাখবার অছি আর রুটিন চেকআপ করিবার অছি যেপাই কি আমি এই যে হাইপারটেনশন ভাই রোগ ঠারু নিজকে দূরে রাখিপার।
2: হ্যাঁ নিশ্চয় মানে আজিকাল তো সবু আড়ে সবু নিউজ আভেলেবল আছে ডেটা আভেলেবল আছে লোক মানে জাঁলে আগ ভাই নুহে কিন্তু ভারতের অলমোস্ট 30% লোক হাইপারটেনশন অছি যাদ্রু খালি বোধহয় 14% লোক হি ট্রিটমেন্ট পাই যাতে তো রেস্ট যে লোক যাতে সেমিতি করতু মানে যদি আপনার জাঁলে কিংবা 30 বর্ষ পরে সমস্ত রুটিনলি চেক আপ করা কথা।
1: ম্যাডাম কহবে রক্তচাপর সঠিক মাপ ও নিয়ন্ত্রণ দীর্ঘ জীবন এর যথার্থতা কেতে রয়েছে।
2: আমি যদি নিজ রক্তচাপর ঠিক নিয়ন্ত্রণ করিবা কিংবা টাইমলি মাপিবা টাইমলি ডক্টর পাখু যা তো নিশ্চয় আমার যে কমপ্লিকেশন মু কহিলি রক্তচাপ পে হউছি সেটা আমি অ্যাভয়েড করি পারিবা আর আমার লাইফটা বহুত বেটার হয়ে পারিব।
1: আজ্ঞা
2: আর মেবি আমকু এই যে হার্ট স্ট্রোক হেলা কি ব্রেন স্ট্রোক হেলা কি কিডনি প্রবলেম হেলাটা আগুকু যাইকি নবি হয়ে পারে আর আমার লাইফটা ବହୁତ ଦୀର୍ଘଜୀବୀ ହେଇପାରେ।
1: ତେଣୁ ମ୍ୟାଡାମ ଆମର ଆଲୋଚନାଟିକୁ ଶେଷ କରିବା, ଆଲୋଚନା ଶେଷରେ ଶ୍ରୋତାଙ୍କୁ ଆପଣ କଣ ବାର୍ତ୍ତା ବା ପରାମର୍ଶ ଦେବାକୁ ଚାହିଁବେ?
2: ଆଲୋଚନା ଶେଷରେ ମୁଁ ଶ୍ରୋତାଙ୍କୁ କହିବାକୁ ଚାହିଁବି କି ବ୍ଲଡ ପ୍ରେସର କିମ୍ବା ଯୋଉ ହାଇ ବ୍ଲଡ ପ୍ରେସର କିମ୍ବା ଉଚ୍ଚ ରକ୍ତଚାପ ଏଇଟା ଗୋଟେ ବଡ ପ୍ରୋବ୍ଲେମ ନୁହେଁ, ୟାକୁ ଆମେ ଆରାମସେ ଆଭଏଡ କରିପାରିବା କିମ୍ବା ୟାର ନିୟନ୍ତ୍ରଣ ଠିକ ସଠିକ ଭାବରେ କଲେ ଆମକୁ ଯୋଉ କମ୍ପ୍ଲିକେସନ ମୁଁ ସବୁ କହିଲି ଏଇଟା ବହୁତ ବି ହବନି, କିନ୍ତୁ ୟା ପାଇଁ କି ଆମକୁ ସଚେତନ ହବା ଦରକାର, ଡକ୍ଟରଙ୍କ ପାଖକୁ ଠିକ ଟାଇମରେ ଭିଜିଟ କରିବା ଦରକାର, ଆଉ ଯେତିକି ମୁଁ ଲାଇଫ ଷ୍ଟାଇଲ ମଡିଫିକେସନ କହିଲି ଯେମିତିକି ଡାଏଟ ହେଇଗଲା ଆମର କିମ୍ବା ଏକ୍ସରସାଇଜ ହେଲା କିମ୍ବା କଣ ଖାଇବା କଥା ନୁହେଁ, ଆମର ୱେଟ କଣ୍ଟ୍ରୋଲରେ ରଖିବା କଥା, ଆଉ ଏଇସବୁ ଜିନିଷ ଉପରେ ଆମକୁ ଠିକ ଧ୍ୟାନ ଦବା କଥା, ଆଉ ନିଜ ହିସାବରେ ୱିଦାଉଟ ଡକ୍ଟରକୁ କନସଲ୍ଟ କରିକି କିଛି ମେଡିସିନ ଓଭର ଦ କାଉଣ୍ଟର ନବା କଥା ନୁହେଁ, ନିଜକୁ ଆଗେ ସଚେତନ ହବା କଥା ଆଉ ଆମ ପାଇଁ କଣ ଠିକ କଣ ଭୁଲ ଆମେ ଜାଣିବା କଥା, ଆଉ ଏଇଟା କରିବା ଦ୍ଵାରା ଯେମିତି ଆମର ଲାଇଫ ଏକ୍ସପେକ୍ଟେନ୍ସିଟା ବଢିବ, ତ ନିଶ୍ଚୟ ଆମ ଲାଇଫଟା ବହୁତ ବେଟର ହେଇପାରିବ।
1: ତେବେ ମ୍ୟାଡାମ ଯାହା ହଉ ଆପଣ ଆପଣଙ୍କର କାର୍ଯ୍ୟ ବ୍ୟସ୍ତତା ଭିତରୁ କିଛି ସମୟ ଦେଇ ଆଜିର ଆଲୋଚନାରେ ଅଂଶଗ୍ରହଣ କରିଥିବାରୁ ଆପଣଙ୍କୁ ଆକାଶବାଣୀ ରାଉରକେଲା ତରଫରୁ ତଥା ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମ ତରଫରୁ ଅନେକ ଅନେକ ଧନ୍ୟବାଦ ଜଣାଉଛୁ।
2: ଧନ୍ୟବାଦ।

শ্রোতাবন্ধু, এবে রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত জানিবা কথা। এথিরে রয়েছে এইচপিভি টিকাকরণ অভিযান 2026 সম্পর্কে। জাতীয় এইচপিভি টিকাকরণ অভিযান 28 ফেব্রুয়ারি রু 31 মই 2026 পর্যন্ত জারি রয়েছে। ভারতের মহিলামানক মধ্যে দেখা যাওতিবা বিভিন্ন কর্কট রোগ মধ্যরু জরায়ু গ্রীবা কর্কট বা সার্ভিকাল ক্যান্সার দ্বিতীয় প্রমুখ কারণ অটে। এহার প্রতিরোধ পাই এইচপিভি টিকাকরণ জরুরি। এইচপিভি টিকা জরায়ু গ্রীবা কর্কটর মুখ্য কারণ সাজুথিবা হিউম্যান পাপিলোমা ভাইরস সংক্রমণরু সুরক্ষা দেইথায়। এই টিকা গোটিয়ে মাত্রা 0.5 মিলি বাম হাতর উপরিভাগরে মাংসপেশীরে দিয়া যায়। এই গোটিয়ে মাত্রা যথেষ্ট সুরক্ষা প্রদান করে। বর্তমান এই টিকা কেবল 14-15 বর্ষ বয়সর সুস্থ কিশোরী মানুষ দিয়া যাচ্ছি, যেমন 14 পুরিছি কিন্তু 15 পুরি নাহি। টিকা নেবা পরে কিশোরীকে 30 মিনিট টিকাদান কেন্দ্রে পর্যবেক্ষণে রাখা দরকার। টিকা নেবা পরে সামান্য কষ্ট বা জ্বর হওয়া স্বাভাবিক, যাহা 2-3 দিনরে ভাল হয়ে যায়। গুরুতর সমস্যা প্রায়তঃ হুয়ে না। যদি জনে কিশোরী পূর্বরু যেকোনসি এইচপিভি টিকা নেইছন্তি, তেবে তাঙ্কু এই অভিযানরে পুনি থরে টিকা নেবার আবশ্যকতা নাহি, সে পূর্বরু হি সুরক্ষিত অছন্তি। এই টিকা 14 বর্ষ বয়সর সমস্ত কিশোরীঙ্ক পাই সরকারি স্বাস্থ্য কেন্দ্রমানঙ্করে বিনামূল্যরে উপলব্ধ। আপনক কিশোরীর এইচপিভি টিকাকরণ পাই ইউ উইন পোর্টালে পঞ্জীকরণ করান্তু। অধিক সূচনা পাই আপনক নিকটস্থ স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, সরকারি স্বাস্থ্যকেন্দ্র সহ যোগাযোগ করন্তু।

শ্রোতা বন্ধু, এই থিলা আজিরো স্বাস্থ্য ও জীবন কার্যক্রম। তেবে শ্রোতা বন্ধু, আজির অধ্যায় সম্পর্কে মতামত লেখা জমারু ভুলবে। আমার ঠিকনা স্বাস্থ্য ও জীবন কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা পিন 769042। তেবে শ্রোতা বন্ধু, আজ এতিকরে রহুছু। নমস্কার।

শ্রোতাবন্ধু, এই গীতটি সহ শেষ হল আজির সুগম সঙ্গীত কার্যক্রম। বর্তমান শুণবা আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর শুণুচার কার্যক্রম। বর্তমান শুণবা বণপাহাড় গীত ক্রমার ওরাম গীত পরিবেষণ করছেন আইলিন একা এবং সাথী।

0: 3085 চিন্ময় বিদ্যালয় সফলতার অনন্য শিক্ষালয়।
1: শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুটি এফএম ব্যান্ডে 102.6 মেগাহার্জ যোগে আকাশবাণী সদা সর্বদা আপনার মনোরঞ্জন পাই। শ্রোতাবন্ধু শুণুটি হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীতের কতটি চলচ্চিত্রর গীত গীতটি শুণবা চোর মজায় সোর চলচ্চিত্রর।

শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুনেছেন এফএম বেন্ডে 102.6 মেগাহার্জ যোগে আকাশবাণী সদাসর্বদা আপনার মনোরঞ্জন পাই। শ্রোতা বন্ধু শুনেছেন হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীতের কতটি চলচ্চিত্রর গীত, পরবর্তী গীতটি শুণবা হম সাথ সাথ চলচ্চিত্রর।

শ্রোতাবন্ধু, এই ভজনটি সহিত শেষ হল আজির ভক্তি গীতর কার্যক্রম আরতি। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর। আমার কার্যক্রম প্রসারিত হচ্ছে FM ব্যান্ডে 102.6 MHz যোগে। বর্তমান প্রসার করুছু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 391তম ভাগ, প্রযোজনা সুহাস মহান্তি।

শ্রোতা বন্ধু, এই ভজনটি সহিত শেষ হল আজির হিন্দি ভক্তিগীতর কার্যক্রম। আকাশবাণী রাউরকেলা, সময় বর্তমান সন্ধ্যা 6:20 হওয়া যাচ্ছি। এবে শুণন্তু সংস্কৃতরে সম্বাদ রিলে করে প্রসার করছু আকাশবাণী দিল্লি।

0: স্বভাব কবি গঙ্গাধর মেহের গাই উঠিছন্তি, বিশ্ব দেখ মধুময় রে জীবন, বিশ্ব দেখ মধুময়। প্রকৃতরে এই জগৎ হিঁ ভগবানঙ্কর দান ও মানুষ হিঁ ভগবানঙ্কর শ্রেষ্ঠ সৃষ্টি। বেলে বেলে মানুষের ব্যস্ত বহুল জীবনর ঘটনা দুর্ঘটনা বা রোগ হিঁ তার জীবনর পথকু অটকাই দিয়ে। দেবদূত ভলি কেবে কেবে যদি সহৃদয় ব্যক্তি জনে সেই বিপদ সময়রে রক্ত বুন্দায় দান করন্তি, প্রাণীটিয়ে বঞ্চি যায়। সেথিপাই রক্তদান হেউছি পৃথিবীর শ্রেষ্ঠ দান। আদিম কালরু আজি পর্যন্ত এ পৃথিবী পৃষ্ঠরে যেতে প্রকার দান অছি, কোনসি দানরে মানুষ জীবন পায়ে নাহি, কেবল রক্তদানরে মানুষ জীবন পাই যায়। সেথিপাই তো স্লোগান অছি, রক্তদান জীবন দান, রক্তদান মহাপুণ্য। পুরাণ কালরু অন্নদান, বস্ত্রদান, গোদান, ভূমিদান, সুবর্ণ দান ও শিক্ষাদান আদি অনেক প্রকার দান রয়েছে। এসবু দান করে সারিবা পরে মানুষ যেতিকি আত্মতৃপ্তি লাভ করে তাঠারু অধিক আত্মতৃপ্তি রক্তদান কলে মিলিথায়। মানুষকু শ্রেষ্ঠ প্রাণী ভাবরে ভগবান যেহেতু গড়িছন্তি, শ্রেষ্ঠত্বকু বজায় রাখিবা মানবিকতার পরিচয় দেবা, সমাজ পাই, জাতি পাই, মাটি পাই কিছু করিবার দায়িত্ব আম্ভমানঙ্কর রহিছি। নিজকু সমাজ পাখরে সমর্পিত রাখিপারিলে জীবন সার্থক হেব নিশ্চয়। সেথিপাই সন্থ কবি ভীম ভোই সেদিন গাই উঠিথিলে, প্রাণীঙ্ক আরত দুঃখ অপ্রমিত, দেখু দেখু কেবা সহু মো জীবন পছে নর্কি পড়ি থাউ, জগত উদ্ধার হেউ। এঠারে কিন্তু প্রাণীঙ্ক দুঃখ দূর হেবা সহিত নিজে মধ্যে আনন্দ ও আত্মতৃপ্তি পাইপারিবা, কারণ রক্তর বিকল্প আজি পর্যন্ত কিছু হইপারি নাহিঁ। অনেকঙ্কর ভ্রান্ত ধারণা বি থাকে যে রক্তদান করিদেলে আমার শরীর দুর্বল হইযিব, এপরি ভাবিবা সম্পূর্ণ ভুল, কারণ গোটিয়ে বুন্দা রক্তরে 3.5 মিলিয়ন লোহিত রক্তকণিকা থাকে। লোহিত রক্তকণিকা থিবারু লাল দেখা যায়। রক্তদান করিবা পরে এই রক্ত 2 সপ্তাহরু 3 সপ্তাহ মধ্যে ভরণা হয়ে যায়। রক্তদান অর্থ নিজ শরীরর স্বইচ্ছারে রক্ত বাহার করি অন্যর জীবন বঞ্চাইবা পাই দেবা। এহা এক মহত দান। রক্ত এমিতি এক জিনিস যাহা অন্য কেউঠি তৈরি হুয়ে নাহিঁ, কেবল মানুষ হিঁ মানুষকু দেই পারিব। দুর্ঘটনা, অস্ত্রোপচার, কর্কট, থালাসেমিয়া, প্রসব সময়রে মা মানঙ্কু রক্ত দরকার হুয়ে। আমি যাহাকু রক্ত দেউছন্তি তাকু জানিনু, তথাপি আম রক্ত তাঙ্কর জীবন বঞ্চাউছি। এহা হিঁ প্রকৃত মানবিকতা। গোটিয়ে লোহিত রক্ত কণিকার আয়ুষ 120 দিন। জনে লোক রক্ত ন দেলে বি এই লোহিত রক্ত কণিকার আয়ুষ 120 দিন পুরি গলে আপে আপে মরি যায়। রক্তদান কলে গোটিয়ে লোকর জীবন রক্ষা হয়ে যায়। আধ্যাত্মিক দৃষ্টিকোণরু কিছু পুণ্য মধ্যে অর্জন হুয়ে বলে বিশ্বাস রয়েছে। এই জীবন প্রদায়নী লাল রক্ত কণিকার দান যে অনেক লোকঙ্ক মুহরে হস ফুটাই পারে এথিরে দ্বিমত নাহিঁ। আমি 18 বর্ষরু আরম্ভ করি 60 বর্ষ পর্যন্ত রক্তদান করিপারিবা। রক্তদান প্রায় 90 দিন ব্যবধানরে করিপারিবা। জনে সুস্থ সবল মানুষ দেহরে 5-6 লিটর রক্ত থাকে। রক্তদান করিবা সময়রে নিজর শরীর সুস্থ ও সবল থিবা সহ ওজন 45 কিলোগ্রামরু অধিক ও হিমোগ্লোবিন 12.5রু অধিক থিবা নিহাতি আবশ্যক। পুরুষ 3 মাসরে থরে ও মহিলা 4 মাসরে থরে রক্ত দেই পারিবে। রক্তদান করিবা সময়রে পেট খালি নথিব কিংবা সম্পূর্ণ ভর্তি হইনথিবা আবশ্যক। হালকা খাদ্য খাই রক্তদান করিবা ঠিক অটে। রক্তদান করিবা 2 মাস পূর্বরু কৌণসি প্রকারর টিকা নেই নথিবা আবশ্যক অটে। আমি বারম্বার রক্তদান করিবা দ্বারা আম শরীরর অনেক রোগ বিষয়রে পরীক্ষা মধ্য হইপারিব। রক্ত গ্রুপ নির্ণয় সহিত HIV, এইডস, জন্ডিস, সিফিলিস, ম্যালেরিয়া, হেমোগ্লোবিন আদি পরীক্ষা হইথায়, যাহা ফলরে নিজ শরীরর রোগ বিষয়রে আমি জানিপারু। রক্তদান করিবা দ্বারা আম শরীররে নূয়া রক্তকোষ তৈরি হুয়ে। কোলেস্ট্রল বা চর্বি অংশ কমিযিবা সহ হৃদরোগ, মধুমেহ রোগ, উচ্চ রক্তচাপর আশঙ্কা କମିଯାଏ। ସେଥିପାଇଁ ରେଡକ୍ରସ ସଂସ୍ଥା ମାଧ୍ୟମରେ ଆଜି ଅନେକ ଅନୁଷ୍ଠାନ, ଯୁବଗୋଷ୍ଠୀ, ସାମାଜିକ ସଂସ୍ଥା ତଥା ସରକାରୀ ଓ ବେସରକାରୀ ଅନୁଷ୍ଠାନ ମାନେ ରକ୍ତ ସଂଗ୍ରହ କରି ରକ୍ତ ଅଭାବ ସମୟରେ ଯୋଗାଇ ଦେବାର ମାଧ୍ୟମ ସାଜୁଛନ୍ତି। ରକ୍ତଦାନ କରି ସାମାଜିକ ସେବା କରିବା ସହିତ ଆଉ ଏକ ଅମୂଲ୍ୟ ଜୀବନ ବଞ୍ଚାଇ ପାରୁଛନ୍ତି। ରକ୍ତଦାନ କରିବା ପରେ ମନରେ ଏକ ଅଲଗା ଶାନ୍ତି ଆଉ ସନ୍ତୋଷ ମିଳେ, କାରଣ ଆମେ ଏକ ଅଜଣା ଲୋକର ଜୀବନ ବଞ୍ଚାଇ ପାରିଲେ। ରୋଗୀ ଅପରେସନ ହେବା ପୂର୍ବରୁ ରକ୍ତର ଆବଶ୍ୟକତା ହୋଇଥାଏ। ମୃତ୍ୟୁକୁ ଅପେକ୍ଷା କରିଥିବା ବ୍ୟକ୍ତି ପାଇଁ ରକ୍ତ ହେଉଛି ସବୁଠାରୁ ଅଧିକ ମୂଲ୍ୟବାନ। ଯେକୌଣସି ଦେଶ ବିକଶିତ ହେବା ପାଇଁ ତାର ନାଗରିକ ପ୍ରଥମେ ସୁସ୍ଥ ହେବା ଆବଶ୍ୟକ। ପ୍ରତିବର୍ଷ ଭାରତରେ 12%ରୁ ଅଧିକ ଲୋକ ରକ୍ତ ଅଭାବରେ ମୃତ୍ୟୁବରଣ କରୁଛନ୍ତି। ଯେତେବେଳେ ଆମେ ରକ୍ତଦାନ କରୁ, ଆମେ ଜଣେ ଶ୍ରମିକ, ଜଣେ କୃଷକ, ଜଣେ ଯବାନ, ଜଣେ ଡାକ୍ତର, ଜଣେ ବୈଜ୍ଞାନିକଙ୍କର ଜୀବନ ବଞ୍ଚାଇ ଥାଉ। ସେମାନେ ବଞ୍ଚିଲେ ହିଁ ଦେଶ ଗଢିବେ। ରକ୍ତଦାନ ସିଧାସଳଖ ସମାଜର ପୁଞ୍ଜିକୁ ବଢାଏ। ଯଶସ୍ୱୀ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ବିକଶିତ ଭାରତ 2047 ସଂକଳ୍ପ କେବଳ ରାସ୍ତା, ବିଜୁଳି, ଶିଳ୍ପ ନୁହେଁ, ଏକ ସୁସ୍ଥ, ସକ୍ଷମ ଓ ସହାନୁଭୂତିଶୀଳ ଭାରତର ପରିକଳ୍ପନା। ରକ୍ତଦାନ ଏହି ସଂକଳ୍ପ ସହ ଏମିତି ଯୋଡି ହୋଇ ରହିଛି ଆମର ଭାବନା। ବିକଶିତ ଭାରତର ମୂଳଦୁଆ, ଏହା ଦେଶର ବିଶ୍ୱାସ ଓ ସହାନୁଭୂତିର ପୁଞ୍ଜି ତିଆରି କରେ। ଯେତେବେଳେ ପ୍ରତି ଯୁବକ ବର୍ଷକୁ ଅନ୍ତତଃ ଥରେ ବି ରକ୍ତଦାନ କରିବେ, ଭାରତ ରକ୍ତ କ୍ଷେତ୍ରରେ ଆତ୍ମନିର୍ଭର ହୋଇଯିବ। ଯେଉଁ ଦେଶର ନାଗରିକ ବିନା ସ୍ୱାର୍ଥରେ ଅନ୍ୟ ପାଇଁ ରକ୍ତ ଦିଅନ୍ତି, ସେ ଦେଶ ହିଁ ପ୍ରକୃତରେ ବିକଶିତ। ସଚେତନତା ସହ ଆଗେଇ ଆସିଲେ ଆମକୁ କାହାର ଦେଶ ଉପରେ ନିର୍ଭର କରିବାକୁ ପଡିବ ନାହିଁ। ଏହା ହିଁ ଆତ୍ମନିର୍ଭର ଭାରତ। ଜାତି, ଧର୍ମ, ବର୍ଣ୍ଣ, ସମ୍ପ୍ରଦାୟ, ଉଚ୍ଚ ନୀଚ ଭେଦଭାବ ଭୁଲି ଆମେ ସମସ୍ତେ ରକ୍ତଦାନ ପାଇଁ ସଂକଳ୍ପ ନେବା। ଏ ସମାଜ ପାଇଁ ଏକ ନୂତନ ଆଲୋକ ସାଜିବା, ନିଜେ ରକ୍ତଦାନ କରିବା ସହିତ ନିଜର ପରିବାର, ଆତ୍ମୀୟ ସ୍ୱଜନ, ବନ୍ଧୁ ବାନ୍ଧବ, ସାହି ପଡ଼ିଶାର ସମସ୍ତ ଯୋଗ୍ୟ ବ୍ୟକ୍ତିଙ୍କୁ ରକ୍ତଦାନ କରିବା ପାଇଁ ଆହ୍ୱାନ ରଖିବା। ତେବେ ଆସନ୍ତୁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ବିକଶିତ ଭାରତର ସ୍ୱପ୍ନକୁ ସାକାର କରିବା।
1: ଶୁଣୁଥିଲେ ଆଲୋଚନା, ରକ୍ତଦାନ ମହତଦାନ ହେଉ ଯୁବବର୍ଗଙ୍କ ସ୍ଲୋଗାନ। ଏ ସମ୍ପର୍କରେ ଆଲୋଚନା କରୁଥିଲେ ଡକ୍ଟର ଶୁଭେନ୍ଦୁ ମେହେର। ଆଜିର କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏଇଠି ରଖୁଛୁ। ନମସ୍କାର।
2: ଶୁଣିଲେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଯୁବଶକ୍ତି, ପ୍ରଯୋଜନା ବିନୟ କୁମାର ସାମନ୍ତରାୟ, ଉପସ୍ଥାପନା ବାଉରୀ ବନ୍ଧୁ ସ୍ୱାଇଁ। ଆକାଶବାଣୀ କଟକ। ଆପଣମାନେ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ଶୁଣିପାରିବେ ବିଜ୍ଞାପନ ପରେ।
3: ବନ୍ୟା ହେଉ ବା ମହାବାତ୍ୟା, ସବୁ ପରିସ୍ଥିତିରେ
4: ଗାଁରୁ ସହର ଯାଏ ସବୁ ସ୍ଥାନରେ
3: ଆବାଳ ବୃଦ୍ଧ ବନିତା ସମସ୍ତଙ୍କ ପାଇଁ
4: ଜୁଆଙ୍ଗ ଓ ସାନ୍ତାଳଙ୍କ ଠାରୁ ବଣ୍ଡା ଏବଂ କୋୟାଙ୍କ ଯାଏ ସବୁରି ଭାଷାରେ
3: କେବଳ ଆକାଶବାଣୀ।

0: শ্রোতাবন্ধু আপনার টিউন করেছেন আমার 102.6 FM আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রকে।
1: চিন্ময় বিদ্যালয় ওড়িয়া মাধ্যম সেক্টর 7 রাউরকেলা। চিন্ময় সেবা ট্রস্ট দ্বারা পরিচালিত স্বামী চিন্ময়ানন্দ আদর্শে অনুপ্রাণিত ওড়িশা বোর্ড স্বীকৃতিপ্রাপ্ত দীর্ঘ 47 বর্ষর এক সুনামধন্য শিক্ষানুষ্ঠান, যেউঠি সঠিক শিক্ষা সঠিক মার্গদর্শন সহ পিলাঙ্কর সুরক্ষা সুস্থতা ও সর্বাঙ্গীন বিকাশকু দিয়া যায় প্রাথমিকতা। আও 1983 মসিহারু 2025 মসিহা পর্যন্ত 100% পাস হার হয়েছে, যাহার অনন্য সফলতা। যেউঠি 2026-27 শিক্ষাবর্ষ পাই নর্সরিরু নবম শ্রেণী পর্যন্ত চালিছে এবে নামলেখা। আউ চিন্ময় অমৃত মহোৎসব 2026 পালন অবসরের শিশুবাটিকার নবম শ্রেণী পর্যন্ত নামলেখা নিমন্তে প্রথম 100 জন প্রার্থী রয়েছে মধ্যে বিশেষ রিহাতির সুবিধা। তাহলে আউ ডেরি কাহিকি? নর্সরিরু নবম শ্রেণী পর্যন্ত নাম লেখাইবা পাই বিদ্যালয়ের কার্যালয় সহ আজই যোগাযোগ করন্তু। সময় সকাল 8টা রু দিন 11টা। মোবাইল নম্বর 9238683735 এবং 7008173085। পুনি থরে 9238683735 এবং 7008173085। চিন্ময় বিদ্যালয় সফলতার অনন্য শিক্ষালয়।
2: অংশুঘাত প্রতি সাবধান, টান খরারে পদাকু বাহারন্তু নাহিঁ, খরারে কঠিন পরিশ্রম করন্তু নাহিঁ, জরুরি কামরে বাহারকু যিবাকু হেলে মুন্ডরে ওদা গামুছা তথা চপ্পল এবং কলা চশমা ব্যবহার করন্তু। বাহারকু যিবা সময়রে পানি বোতল সাঙ্গরে নিয়ন্তু। জল শুষ্কতারু রক্ষা পাইবা পাইঁ অধিক পানি, ওআরএস দ্রবণ, পোনা, তোরাণি, ঘোল দই ও আখু রস পিয়ন্তু। কাকুড়ি ও তরভুজ আদি খাঁন্তু। মাদক দ্রব্য সেবন করন্তু নাহিঁ। হালুকা ও ঢিলা পোশাক পিন্ধন্তু। অংশুঘাতরে আক্রান্ত ব্যক্তিঙ্কু যথাশীঘ্র ডাক্তারখানা নেই চিকিৎসা করান্তু। গৃহপালিত পশুপক্ষী মানুষ ছাইরে রখন্তু এবং প্রচুর পরিমাণের পানি পিইবাকু দিয়ন্তু।

0: मंगलू दादा जुहार जुहार
1: जुहार जुहार बिरसु भाई तुमके भी जुहार।
0: तो दुई भाई तो पहुंची गला ना बैठक के बोले बसिकी आराम करमा गा हमर बैठक की खेत खमार के।
1: बिल्कुल बिल्कुल बोले चासी भाई बहन मन के आगे जुहार भेट करी दूं।
0: होई
1: बोले चासी भाई बहन मन आपन मन के आजिर कार्यक्रम न स्वागत आरु
0: जुहार।
1: बोले आशा करू छु जे आपन मन भले भल थिबे आरु निजो चास बास मन के बढ़िया से करी पारु थिबे नी काय।
0: होई आरु हमरी बैठक न जेन कथा मन पड़सी कि नुआ नुआ कथा मन के आनसु हमर चासी भाई बहन मन से कथा मन के सुनिकरी नुआ नुआ कथा मन के जानी पारसन आरु चास करबार लागि एखेन हमर सब भाई बहन मैंने पूरा मन देकर चाषबास कर इनकम टा बढ़ी जाइए गा।
1: बिल्कुल गा आरो तुम्हें तो जान छो कि चास पास जो दिया में कोरमा बोले टिके दिमाग नहीं लगामा
0: होई
1: आरो दिमाग लगामा बोले आमर जेन टेक्नोलॉजी मन के
0: होई
1: जेन यंत्रपाति माने आमर चास पास लागी जेन बना है छे माने जेन उपकरण माने चास पास रिलेटेड जेन टा है सेटा के आमे जो दिया आमर चास पास थी नहीं लगामा
0: होई
1: बोले आमे जेन हिसाब रे पैसा रोजगार करबार कथा सेटा नहीं हुए
0: होई आरु एखेन का आमर जन चासबासटा पूरा व्यवसायिक भितिन होई जाई छे कहले चलबा आरु ई बागिर जदि नै करबा बोले आमर चासबासटा बिषय बागिर हे नै पारे। एक तो मूलिया समस्या बने करी अछे।
1: बिल्कुल
0: सबु गाने अछे सबु जगह ने अछे तो तार दूरीकरण लागि कृषि यंत्रपाति मान के व्यवहार करमा आरु एखेन तो केते रकम रो कृषि यंत्रपाति मान बाहरी छे तार हिसाब भी नैनो
1: होई आरु एखेन देखबो जने चासिंग कर पाखे खाली गुटे मात्र यंत्रपाति एक्स्ट्रा जदि आसी गला बोले तार चास रे केते काय परिवर्तन हो छे जे सेटा के तमे मुई जन कथा एखन कहबी से थिरु अनुमान करबो जे केनसी गुटे गां रे जार संगे मुई कथा वार्ता हेथिले तमे धरो अमर ई आखर पखर गां रो कथा है कि से खूब दिनु भाबुछे कि ई जन कुडा खुसा जन करसन जे से यंत्रटा के आंती बोले बने करी चास बास हेई पारता हेले जाइन छ तो तार दाम तो टिके थिबा नि हेले फेर अमर चासी भाई बहन मन कर लागि ई जन 20,000 कि 30,000 सेटा भी बहुत बड़ कथा है सेटा के से माने निजर लाभ हिसाब रे नेसन बोले सेटा गुटे यंत्रपाति घिनबार रे लागबा बोले तो असुविधा है तो सेटा भाभी भाभी बहुत बर्ष चली गलानो किंतु इजन 2025 गोला बछर साहस करले आरो इजन आगे मान कर संगे कथा वार्ता हेला बेलकु जना पड़ला जे सेथिरे 50% रिहाती अछे
0: होई तो
1: बोले से निजोर आधार कार्ड और जहां सब कागज पत्र माने लागसी सेटा देई करी सेटा कर देले हेले एका बेले तो नै गले से पैसाटा किंतु सेटा अधा पैसाटा फेरी आसी तो सेटा फेरी आयला फेर अकाउंट के आरो सबुठु मजार कथा जेन मेसिन टा से नै करी गोले से मेसिन रे चासोबास करी करी से जेन 3-4 मास जेनटा मिलला गोला बछर सेइ थरे ही से 30,000 टंका फेर
0: इनकम
1: हे गला माने ताठु केते बेसी हेला जे से आउ सेइ थरे बहुत खुश आउ से जंत्रटा फेर व्यवहार रे आसु जे
0: होई तो
1: माने थोरे साहस करलो बेले सेटा केते केते बरस जाकर तमर सेटा तो निजर काम थे आबा तो इटा हला कथा
0: होइगा। आरो जन कृषि यंत्रपाति मान के जे मैं जन व्यवहार करू छु कि नुआ करी अनमा घाय कानो सेटा खर्चा लागबा
1: होई होई
0: एले तार फायदाटा केते गुण देबा तार हिसाब नै नो
1: होई। आरो इ जन हमर तमे जनता कहलो नि के लेबर नै मिलबार तो लेबर फेर नि लागे
0: होई तो
1: जोने निजे ही करबो बेले फेर हे जिबा नि हेले जदि तमर दुई तीनटा लागू थिले कुडा खुसा थी जोन के लगाई दलो से मशीन चलाला गुटे दुई घंटा रे तुमर केते काम हे जिबा
0: होई
1: इटा हैला लाभर कथा हेले पैसा फेर बचला याडे काम फेर बेसी हैला
0: आरु इजन हॉल करबा लागि आगे हॉल फांदीगिरी हॉल करा होतला हेले गुटे दिने केते करा होतला आधा एकड़ करबाटा मुश्किल हे जउतला आरु इजन ट्रैक्टर हैला कि पावर टिलर हैला इमान के व्यवहार कर देले घंटे थी केतनी केते आमे हॉल करिकरी माटी के गुंडो करि पकउ छु।
1: बिल्कुल बिल्कुल आरो इजन धान चास रे तो से सब आमे व्यवहार करु छु
0: होई
1: अमर इजन छोट जन कुडा खुसा करवार लागि मशीन टा नेउ छन से थेरे फेर जहार एकरे खाली चास बास हेउ छे मने करो कि डेडे कर तो से मशीन के ही यूज करिकरी से मने इजन जूता कुडा करि देउ छन कहो तो आउ काना तो केते सुविधा हे गलानो
0: होई। आरो इजन विज्ञान आमर चास बास लागि भी बहुत लाभ देलानो आमर चास बास लागि आमर कृषि उपकरण माने जेन अछे कृषि यंत्रपाति इगा तो बाहरला बाहरला तार संगे बिहन मानो भी बाहरला नुआ नुआ सार मानो भी बाहरला।
1: बिल्कुल
0: जेंटा बायो सार कहूं कि गुण सार कहूं कि अणु सार कहूं इगा सब बाहरला रु आमर चास बासटा बने कर हेई पारु छे तार संगे आमर इजन पाइन पाग
1: होई होई
0: एछेन का जानि पारु छु जे কালকে বর্ষা হবা কি হপ্তে পরে বর্ষা হবা কি আর মাস বনে করি বর্ষা হচ্ছে কইকি ই কথা আমি ফটকিনা জানি পারুছু
1: বিলকুল বিলকুল
0: আর ই সব আমার বিজ্ঞান র করামতি নেইকি সব সম্ভব হয়ে পারিছে নূয়া নূয়া স্যাটেলাইট মান তার লাগি ছড়া হচ্ছে মহাকাশকে আর সেনু ফটো মান উঠেকি জানি পারুছু যে কেন আড়ে পবনটা যা কেন আড়ে বর্ষা হবা কেতে কিলোমিটার দেখি পবনটা আইবা সবু কথা আমি গায়কে জানি পারুছু
1: বিলকুল বিলকুল আর আমার সুন্দরগড়র যেন পানপাগর সূচনা আমি দেউছু এটা ভি আমার পানপাগ বিভাগ আমার সুন্দরগড় লাগে কিরেইখানে আছে সেখানে আমাকে আইসে আমি কইসু তার সঙ্গে সঙ্গে তুমি যেন টেকনোলজির কথা কহুছ আজকাল মোবাইল র সব কিছু খবর মানে আসুছে আমার চাষবাস রিলেটেড যেতে ভি আমার লাইন ডিপার্টমেন্ট মানে আছে সবে চাষী মানকর মোবাইল নম্বর মানকে সে মানকর সঙ্গে
0: টাই
1: অফ করিছন গোটে গ্রুপ বনাইছন বা সে মানকে যোগাযোগ করবার লাগি সে মানে ব্যবস্থা করিছন তো সব খবর সেখানকে পৌঁছুছে মানে সেটা ভি গোটে প্রকার এই যেন যন্ত্রপাতি হ্যাঁ টেকনোলজি হ্যাঁ আর এই যেন পান পাগর বিষয় নে ফের সে মানে খবর দেউছন প্লাস আমার এই যেন মোবাইল রে প্রত্যেক দিন কেনতা কাই খরা রহবা বর্ষা কেনে রহবা কেনে মেঘুয়া রহবা কানা রহবা সবু নিজ নিজর মোবাইল রে নিজর এরিয়ার সেটা সবু সূচাই দেউছে তো সেইটা ভি কেতে সহজ করি দেউছে আমার এই যেন চাষবাস র জীবনটাকে
0: হই তার সঙ্গে রোগ পোক সমস্যা ভি আছে
1: হই
0: আর এই রোগ পোক র সমস্যা ভি এই যেন ফটো কহু কি ভিডিও কহু এইটাকে যদি তাঁকর নে পঠাই দেওয়া বলে সেমানে ভালসে চিনি পারুছন আর তার সমাধান আমকে কই পারুছন
1: বিলকুল বিলকুল সেটা ভি গ্রুপ রে একা সঙ্গে সে ছাড়ি দেউছন যে যদি মোর ভি অসুবিধা আছে মুই প্রশ্ন পচরাই নেই পারি বইলে ফের মোর সমাধানটা হয়ে যাচ্ছে
0: হই
1: ই বাগের সবু আজকাল হেলানো আর ই যেন যেন জাগানো একর একর নেই করে চাষবাস হচ্ছে
0: হই
1: তো কিছু জাগানো আমার সরকারি সুবিধারে সে ড্রোন মানে দেলেন সেইথিরে এই যেন সার দেবার হেলা কি আমার এই যেন
0: উষ ছিটবার
1: হই হই সেটা ফের সহজরে হয়ে পারুছে হেলে এই বাগের দিনকে দিন টেকনোলজি মানে সাহায্য করুছে সবু ক্ষেত্র নে খালি চাষবাসর কথা নি কইবার তো আমি তার লাভ উঠাবার লাগি চেষ্টা করমা আমি সবুবেলে কেনসি গুটে কথাকে বিরোধ করুথমা বলে আমি তার লাভ উঠাই নাই পারমা
0: হই তো
1: হেথির লাগি আমার দ্বারা যেতে হয়ে পারুছে কেতে আমি ভল ভাবুছু সেই হিসাবরে আমকু কিছু না কিছু ই সব টেকনোলজি মানকর ব্যবহার নিহাতি ভাবরে করবার আছে
0: হই আর ই মানকর সাহায্য নেইকরি আমার চাষবাস কে আকে নেবার আছে
1: হেলে আমার চাষী ভাই বোন মানে তো করুছন সব কথা সেমানকর মনকে পাইথিবা আজ যা যা কথা হেলা হেলে শুন তো
0: হ্যাঁ দাদা
1: আমি খালি কথা উঠিমা কি আর কিছু শুনমা আমার বৈঠকিন
0: এ দাদা মোর মনের কথা ছিনি পকালন মুই ভাবুছে ই কথাটা বৈঠকিন পকামি কইকিরি আমার চাষী মানকর কথা কইছে গা
1: হই হই হই হেলে চলো তনে আরম্ভ করো
0: হই বেলে শুনু তনে
1: হই
2: নানি জোহার
3: জোহার
2: পহলা করে আপনকর পরিচয় টিকে দউন
3: মোর নাম হচ্ছে শুক্রমণি ওরাম আম গাঁটা হচ্ছে খুডগা আর পোস্টটা মধ্যে খুডগা
2: তো আপন তো গাঁ গোনারে রহুছন হেলে গাঁ গোনারে রহিকরি কা কানা সবু করিথিসন
3: আমি তো গাঁরে রহুছু মানে গাঁরে তো চাষী বাসী লোক মানে চাষ কাম ফের করুছু তারপরে তার সঙ্গে আর গোটে মু এমতি জব করুছি অঙ্গনবাড়ি কহিকি সে অঙ্গনবাড়ি র জনে কর্মী
2: চাষবাস কথা কলে যে খরাটিয়া কিছু চাষ করিছন ভাই
3: হ্যাঁ এখন খরাটিয়া মানে কহিলে ভেন্ডি লগাইছু আর বিলাতি আর জহ্নি তার সঙ্গে বরবটি ফের লগাইছু
2: তো খরাটিয়া যেন পনিপরিবা সব না ধরলে যে এই যেন খালি খাইবার লাগি করুছন কি বিক ভঞ্জা বি করছন
3: সেমতি তো খাইবার সাঙ্গে টিকে বিকবার লাগি ফের নাই বিকলে আউ এতে এতেটা কোন করবা
2: বিলাতি কেতে করিছন
3: বিলাতি মানে দুইটা এমতি চৌরারে করা হয়েছে
2: তো এটা কেন বিলাতিটা হাইব্রিড না দেশি করিছন
3: এবে তো স্যার মানে সব হাইব্রিড হি আনুছন্তি
2: যেতে বি সব যেন পনিপরিবা চাষ করুছন খত সার কানা কানা সব দিয়া দুই করছন
3: খত সার তো স্যার বিলাতিরে মানে সেই ইউরিয়া দৌছন্তি তারপরে আর গোটে ডিএপি
2: তথাপি গাঁ গড়ারে রহিছন মানে গোবর খত র ব্যবহার করছন কে
3: হ্যাঁ গোবর খত ফের দিয়া যাচ্ছে
2: তো বেশি করে গোবর খত র ব্যবহার করুছন কে রাসায়নিক সার র ব্যবহার করছন
3: খতটা বেশি রাসায়নিকটা টিকে কম দিয়া যাচ্ছে
2: গোবর খত যেন দৌছন গাই গরু কিছু রাখিছন না কানা
3: আমার দুটা বড় আছে
2: ଦୁଇଟା ବଳଦରେ ଗୋବର ହେଇଯାଉଛେ?
3: ହଁ ସାର୍, ମାନେ ସେ ଦୁଇଟା ବଳଦରୁ ଯୋଉ ଗୋବରଟା ହଉଛି, ତାପରେ ଏମିତି ସମୟ ଥିଲେ କିଛି କିଛି ଗୋବରଟା ଫେର ଗୋଟେଇକି ଆଣିକି ମାନେ ସେଟାକୁ ଖତ କରାହଉଛି।
2: ତୋ ଗାଁ ଗଣାରେ ତ ଗାଈ ଗୋରୁ ବେଶୀ ରଖାଯାଏସି, ଗାଈ ଗୋରୁ ବେଶୀ କାଁ କରି ନେଇ ରଖବା?
3: ସେଟା ରଖିଲେ ମାନେ ତାକୁ ଜଗିବା ଲାଗି ଫେର ତ ଲୋକ ଦରକାର, ଆମେ ସେମିତି ଲୋକ ଫେର କମ୍ ଅଛୁ, ସେଥିପାଇଁ ବେଶୀ ମାନେ ବଳଦ କି ଗାଈ ରଖିଲେ ଫେର ଅସୁବିଧା, ସେଇଥିପାଇଁ ଦୁଇଟା ଖାଲି ହଡ କରିବା ଲାଗି ରଖା ହେଇଛି।
2: ବାକି ସବୁ ଚାଷ କେ ଖାଲି ବଳଦରେ କରୁଛନ୍ କି ଆର କାଁ କାଣା ବ୍ୟବହାର କରୁଛନ୍?
3: ନାଇଁ, ମାନେ ଫାର୍ଷ୍ଟ ତ ଟ୍ରାକ୍ଟରରେ ହଳ କରାଯାଉଛି, ତାପରେ ଯାଇକି ଯୋଉ ଜାଗାରେ ମାନେ ହଳ ଦରକାର ସେଇ ଜାଗାରେ ହଳ କରାଯାଉଛି, ଟ୍ରାକ୍ଟରରେ ଫେର କରାଯାଉଛି ଆଉ ବଳଦରେ ଫେର କରାଯାଉଛି।
2: ଜହ୍ନି ବରବଟି ଏଟା ସବୁ କେତେ କେତେ ଦୂରକେ ଗଲାନ, ଫଲ ବାହାରିଲାନ ନା କାଣା?
3: ହଁ, ସେଟା ଫେର ଏବେ ଜଷ୍ଟ ଦିନେ କି ଦୁଇ ଦିନ ତୋଳିକି ନେଇଥିଲି ବିକିବାର ଲାଗି।
2: ଆଉ ଭେଣ୍ଡିଟା?
3: ଭେଣ୍ଡିଟା ଫେର ସେମିତି ବାହାରୁଛି।
2: ତ ଏଇଟା ତ ଗଲା ଆପଣଙ୍କର ଚାଷବାସ ବିଷୟରେ, ଆଉ ଗୋଟେ କହୁଥିଲେ ଯେ ଆପଣ ଜଣେ ଆଙ୍ଗନବାଡ଼ି କର୍ମୀ ଆନ ବୋଲି କରି, ତ ଆଙ୍ଗନବାଡ଼ି କର୍ମୀ ହିସାବରେ ଆପଣଙ୍କୁ କାଣ କାଣ ସବୁ କରବାରକେ ପଡ଼ସି?
3: ଅଙ୍ଗନବାଡ଼ି ହିସାବରେ ସାର ଦେଖିବାକୁ ଗଲେ ଆମକୁ ଏବେ ମାନେ ଯୋଉଟା କି ଆଗରୁ ଆମକୁ 6 ସେବା କହୁଥିଲେ, ସେଇ 6 ସେବା ଛାଡିକି ଏବେ ଏତେ କାମ ଦେଇଛନ୍ତି ଯାହାଫଳରେ କି ଥରକ ପାଇଁ ମାନେ କରିବା ଲାଗି ବହୁତ କଷ୍ଟ ଲାଗୁଛି, ଲେଖାଲେଖି ହିଁ ବହୁତ ରହୁଛି।
2: ତଥାପି ବିଶେଷ କରି କାଁ କାଁ କାମ ସବୁ କରିଥିସନ୍?
3: ବିଶେଷ କରି କହିଲେ ମାନେ ଫାର୍ଷ୍ଟ ତ ହଉଛି ଆମର ପିଲାମାନଙ୍କୁ ଯୋଉ 3 ରୁ 6 ମାନେ ଏମିତି ଗୀତ ନାଚ ମାଧ୍ୟମରେ କି ଖେଳନା ମାଧ୍ୟମରେ ତାଙ୍କୁ ପାଠ ଦିଆଯାଉଛି। ତାପରେ ରହିଲା ଟୀକାକରଣ, ଯୋଉମାନଙ୍କୁ ଗର୍ଭବତୀ ହେଲେ କି ଯୋଉ ଶିଶୁମାନଙ୍କୁ ଟୀକା ଦେବା ଅଛି ତାଙ୍କୁ ଫେର ଆମେ ଯାଇକି କନଭିନ୍ସ କରୁଛୁ, ତାଙ୍କୁ ଫେର ଡାକୁଛୁ। ଆଉ ରହିଲା ଓଜନ, ଆଉ ଏଥିରେ ପୁଣି ଅଣ୍ଡା ଦିଆଯାଉଛି
2: ଶିଶୁମାନଙ୍କୁ।
3: ହଁ, ଶିଶୁମାନଙ୍କୁ ଯୋଉମାନେ କି ଗର୍ଭବତୀ ଅଛନ୍ତି ସେ ଗର୍ଭବତୀ ମା, ଆଉ ପୁଣି 6 ରୁ 3 ଶିଶୁ, ତାପରେ ପ୍ରସୂତି ମା ଯିଏକି 0 ରୁ 6 ଭିତରେ ଅଛନ୍ତି ସେ ମା ମାନଙ୍କୁ।
2: ତ ଆଙ୍ଗନବାଡି କର୍ମୀ ହିସାବରେ ଯେନ୍ ପାଠଟା ପଢଉଛନ୍, ଛୁଆମାନେ ଠିକ ଭାବେ ଧରି ପାରୁଛନ୍?
3: ଛୁଆମାନେ ସାର ଯୋଉମାନେ କି ଏବେ ଖେଳିବା ଛୁଆମାନଙ୍କୁ ଏତେ ଶୀଘ୍ର ପାଠ କହିଲେ ତ ସେମାନେ ଇଏ କରିବେନି, ସେଟା ହଉଛି କଣ ନା ଛୁଆମାନଙ୍କୁ ଗୀତ ନାଚ ମାଧ୍ୟମରେ ତାଙ୍କୁ ଶିକ୍ଷା ଦିଆଯାଉଛି, ସେମାନେ ଜାଣିପାରୁନାହାନ୍ତି କି ମୁଁ ପାଠ ପଢୁଛି ନା ଏଠି ଖେଳିବା ଲାଗି ଆସିଛି କହିକି। ସେଠି ମଜା ଲାଗୁଛି କି ହଁ ଆମକୁ ଆଣ୍ଟି ଏଇ ସବୁ ଦେଉଛନ୍ତି, ମାନେ ଚିତ୍ର ହେଲା କି ଯୋଉ ଖେଳନା ହେଲା ସେସବୁରେ ମାନେ ତାଙ୍କୁ ଗୋଟେ ଭଲ ଲାଗୁଛି।
2: ଛୁଆମାନେ ଡେଲି ଆଉଛନ୍ କି ଡାକି ଯିବାର ବି ହେସି?
3: ନାଇଁ ନାଇଁ, କୋଉ କୋଉ ପିଲାମାନଙ୍କୁ ଡାକି ଆଣିବାକୁ ପଡେ, ଆଉ କୋଉ କୋଉ ପିଲାମାନଙ୍କୁ ତା ମା ମାନେ ଆଣିକି ଛାଡି ଦିଅନ୍ତି, ଆଉ କୋଉ ପିଲାମାନେ କହନ୍ତି କି ନାଇଁ ଆମେ ସ୍କୁଲ ଯିବୁ ଅଙ୍ଗନବାଡି ଯିବୁ ଏମିତି କହିକି ପଡି ଆସନ୍।
2: ଆଉ ଛୁଆମାନେ ଯେନ୍ ପାଠ ପଢି ଆସୁଛନ୍ ଆଙ୍ଗନବାଡ଼ି ନ, ତାଙ୍କର ଲାଗି କିଛି ଖାଇବାର ସୁବିଧା ନେଇ କରାଯିବାର କେ?
3: ଅଛି ସାର୍, ସେଠି ଖାଇବା ଲାଗି ସୁବିଧା କରାହେଇଛି।
2: ତ ଆଙ୍ଗନବାଡ଼ିରେ ଛୁଆମାନଙ୍କର ମା ମାନଙ୍କର କାଣ ସବୁ ଯତ୍ନ ନିଆ ହଉଛି ସେ ବିଷୟରେ ଟିକେ କହୁ?
3: ଛୁଆମାନଙ୍କର ଯୋଉଟା କି ଏବେ ମାନେ ଫାର୍ଷ୍ଟ ତ ହଉଛି ଗର୍ଭବତୀ ମା, ଗର୍ଭବତୀ ମା ଯେତେବେଳେ ଆମେ ଜାଣିଲୁ ଗର୍ଭରେ ସେ ରହିଗଲା, ତାଙ୍କୁ ଆମେ ରେଜିଷ୍ଟ୍ରେସନ କରୁଛୁ, ତାଙ୍କର ଓଜନ ନେଉଛୁ, ଆଉ ବିପି ସବୁ ମାନେ ସେଟା ଚେକ୍ କରାଯାଉଛି କି ତାର ମାନେ ପରିସ୍ଥିତିଟା କେମିତି ଅଛି କହିକି। ଯଦି ତା ପରିସ୍ଥିତିରେ କିଛି ବି ଆମେ ଜାଣିପାରିଲୁ ତାଙ୍କୁ ଆମେ ପରାମର୍ଶ ଦଉଛୁ କି ନାଇଁ ତୋର ଏଇ ସବୁ ଅସୁବିଧା ଅଛି, ତମେ ଯାଇକି ଟିକେ ଡାକ୍ତର ପାଖରେ ଦେଖା କର, ଆଉ ଆମ ପାଖରେ ଯୋଉଟା ରହୁଛି ଆମେ ସେଇଟାକୁ ତାଙ୍କୁ ଦଉଛୁ। ଯେମିତିକି ଗର୍ଭବତୀ ମା ଗୋଟେ ରେଜିଷ୍ଟ୍ରେସନ ହେଲା ବେଳକୁ ତାକୁ ଆମେ ଏଇ ମାସ ଯଦି ରେଜିଷ୍ଟ୍ରେସନ ହେଲା ଆସନ୍ତା ମାସରୁ ତାକୁ ଅଣ୍ଡା ଆଉ ଛତୁଆ ଦିଆଯାଉଛି, ତା ସାଙ୍ଗରେ ଟିଟି ନେଉଛି, ଟିଟି ଫାଷ୍ଟ ଟିଟି ନେଲା ବେଳକୁ ତାକୁ ଫଲିଫର ବଟିକା ଦିଆଯାଉଛି, ସେ ଫଲିଫର ବଟିକା ପ୍ରତିଦିନ ଗୋଟେ କରି ଖାଉଛି। ଆଉ ଯେତେବେଳେ ମାନେ ସେଇ ମାଆଟା ଗର୍ଭବତୀ ମାଆଟା ପ୍ରସୂତି ହେଇଗଲା ପରେ ସେ ପିଲାକୁ ମାନେ ହସ୍ପିଟାଲରେ କିମ୍ବା ସବ୍ ସେଣ୍ଟରରେ ଡେଲିଭରି କରାଯାଉଛି, ହେଲେ ସେପଟରୁ ଯୋଉ ଟଙ୍କା ମିଳୁଛି ସେଇ ଟଙ୍କାଟା ତାର ଆକାଉଣ୍ଟରେ ହିଁ ଯାଉଛି, ଆଉ ସେଠି ଯୋଉ ଇଞ୍ଜେକ୍ସନ ଦେବାର କଥା ବିସିଜି କହିକି କହୁଛନ୍ତି ସେଟା ଯଦି ନଦେଲେ ଆମର ଏଠି ଯୋଉ ଭ୍ୟାକ୍ସିନ ହଉଛି ସେଇଥିରେ ମାନେ ତାକୁ ଇଞ୍ଜେକ୍ସନ ଦିଆଯାଉଛି।
2: ଆଉ ଛୁଆମାନଙ୍କର ବିଷୟରେ ବି ଟିକେ କହୁନି?
3: ଛୁଆମାନଙ୍କୁ ସାର ଯେତେବେଳେ ମାନେ ଓଜନ ସବୁ କରାହଉଛି ମାନେ ଭ୍ୟାକ୍ସିନ ଗୋଟେ ଦିନ ହଉଛି, ତାପରେ ଓଜନ ଗୋଟେ ଦିନ ହଉଛି, ହେଲେ ଯେତେବେଳେ ଓଜନ କରୁଛୁ ସେତିକି ବେଳେ ପିଲାମାନଙ୍କୁ ଆମେ ଦେଖୁଛୁ କୋଉ ଗ୍ରେଡ୍ ରେ ଅଛନ୍ତି, ସେଇ ଗ୍ରେଡ୍ ଟା ଦେଖୁଛୁ। ଯଦି ଯୋଉ ପିଲାଟା ସିଭିୟର ଅଛି, ଅରେଞ୍ଜ କଲର ଅଛି, ହେଲେ ସେଇ ପିଲାକୁ ଆମେ ଏଠି ଅଙ୍ଗନବାଡି ଆଶା ଆଉ ଏନ୍ଏମ୍ ଦିଦି ଏଇ 3 ମିଶିକି ଆମେ ରେଫର କରୁଛୁ।
2: ରେଫର କେମିତି କରୁଛୁ?
3: ହାତୀବାରୀ କରୁଛୁ, ସେପଟରୁ ସରକାର ପଟରୁ ମାନେ ଯୋଉ ସୁବିଧା ମିଳୁଛି ତାକୁ ଯୋଉ ଔଷଧ ଦେଉଛନ୍ତି ସେପଟରୁ ସେଠି ନେଲେ ପିଲା ପାଇଁ ଔଷଧ ଦେଉଛନ୍ତି, ସେଟା ଆଣିକି ତା ମା ମାନେ ଖୁଆଉଛନ୍ତି।
2: ତ ଆଙ୍ଗନବାଡ଼ି ନ ଆର କାଁ କାଣା କରିଥିସନ୍?
3: ଆଙ୍ଗନବାଡ଼ିରୁ ଆହୁରି

0: বীরসু ভাই বইলে গীত তো শুনলানো, বইলে আজের যেন সূচনা মানে অছে সে সূচনা মানকে চালো দেই দেমা। আর পহিলা করি এই যেন বজার হাটর কথা কহি দেউ।
1: হই বেলে জনাই দেউ, বেলে আমার আলুকলা আখর পাখর বজার হাট ন আলু কিলো পিছা রহিতিলা 15 টঙ্কা, পিয়াজ রহিতিলা 25 টঙ্কা, অদা 110 টঙ্কা নেইকিরি 120 টঙ্কা, লেসুন রহিতিলা 190 টঙ্কা নেইকিরি 200 টঙ্কা, বিলাতি রহিতিলা 30 টঙ্কা নেইকিরি 40 টঙ্কা, বাইগন বি হেন্তা রহিতিলা 30 টঙ্কা নেইকিরি 40 টঙ্কা, ভেন্ডি আর বরবটি বি রহিতিলা 30 টঙ্কা নেইকিরি 40 টঙ্কা, বন্ধা 20 টঙ্কা নেইকিরি 25 টঙ্কা, ফুলকপি রহিতিলা 30 টঙ্কা নেইকিরি 40 টঙ্কা, বিনস রহিতিলা 40 টঙ্কা, গাজর আর বিট রহিতিলা 40 টঙ্কা, সিমলা মির্চা 50 টঙ্কা নেইকিরি 60 টঙ্কা, পপিতা 20 টঙ্কা, মাখন রহিতিলা 30 টঙ্কা, পুটল 40 টঙ্কা নেইকিরি 50 টঙ্কা, করলা রহিতিলা 40 টঙ্কা, কঞ্চা মির্চা 80 টঙ্কা নেইকিরি 90 টঙ্কা, কাঁকের 30 টঙ্কা নেইকিরি 35 টঙ্কা, আর কঞ্চা কদেল রহিতিলা 40 টঙ্কা নেইকিরি 50 টঙ্কা কিলো।
0: বীরসুগা
1: হ্যাঁ দাদা,
0: বজার হাটর কথা তো কহিলান,
1: হই হই
0: বলে রহিগলা পাইন পাগর কথা,
1: হুম
0: বলে সেটাকে ভি টিকে কহি দেউ।
1: হই জনে দেউ, বেলে আমার সুন্দরগড় জেলার পাইন পাগ বিভাগ কিরেঠানু যেন সূচনা মিলিছে সেই হিসাব ন আইবা 24 ঘন্টা ভিতরে আমার জেলার পাগটা প্রায়ত সফা হি রহবা, হেলে বি কেন কেনতা মেঘুয়া পাগ দেখা যাবার সঙ্গে সঙ্গে বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। আর যেন তৈল পবনটা বহিবা ইটা ঘন্টা প্রতি 4 কিলোমিটার দিয়ে বহি পারে, আর তাপমাত্রাটা সবুন এতকা 37 ডিগ্রি আর সবুন কম 24 ডিগ্রি সেলসিয়াস রহিপারে, হে বাগির আর্দ্রতাটা সবুন এতকা 77% আর সবুন কম 30% রহবা বলিকিরি সূচনাটা রয়েছে।
0: বীরসু ভাই
1: হ্যাঁ দাদা,
0: সূচনা মানকর দেবার কামটা সরলানো
1: হই তো,
0: আর সূচনা মানকে দেবা উতারু সমিয়াকে দেখলা বেলকে আমার বৈঠকি সরাবার বেল হেলানো।
1: হই তো আমার ঠিকানাটাকে জনাই দেমা গা আমার চাষি ভাই বোন মানকে।
0: হই হই হই, আর সে ঠিকানাটাকে পাই করে সেমানে নিহাতি ভাবে আমাকে চিঠি লিখবে আমার কার্যক্রম বিষয়ে মতামত দেই করি নিকে।
1: হই দাদা,
0: বলে আমার ঠিকানা হইছে
1: ক্ষেত খমার কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা, পিন নম্বর 769042।
0: বলে আজের বৈঠকিনু আমার বীরসু আর মঙ্গলু ভাইকে বিদায় দেন,
1: জুহার।
2: শ্রোতাবন্ধু প্রচার কলু ক্ষেত খমার কার্যক্রম, আপন মানে কার্যক্রম শুনছেন্তি আকাশবাণীর রাউরকেলা কেন্দ্ররু, পরবর্তী কার্যক্রম রিলে করুছু আকাশবাণী কটক কেন্দ্ররু, শুনিপারিবে কিছু সময় মধ্যরে।

0: শ্রোতা বন্ধু নমস্কার। বিশ্বপ্রসিদ্ধ শ্রীজগন্নাথঙ্কর পবিত্র রথযাত্রাকু আউ কিছি দিন বাকি থিবা বেলে শ্রীমন্দির প্রশাসন তরফরু কেমিতি চালিছে প্রস্তুতি, ভক্তমানঙ্কর সুরক্ষা, শৃঙ্খলিত দর্শন, সেবা কার্য, নীতিকান্তি ও বিভিন্ন ব্যবস্থা নেই কিপরি প্রস্তুতি আরম্ভ করেছি শ্রীমন্দির প্রশাসন, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়কু নেই আজ আম গহণে উপস্থিত অছন্তি শ্রীমন্দির মুখ্য প্রশাসক ডক্টর অরবিন্দ কুমার পাঢ়ী। আসন্তু আলোচনা মাধ্যমে তাঙ্কর জানিবা আগামী রথযাত্রা পাই শ্রীমন্দির প্রশাসন নেইথিবা প্রস্তুতিমূলক পদক্ষেপ সম্পর্কে। স্যার নমস্কার।
1: জয় শ্রী জগন্নাথ মহাপ্রভু।
0: রথযাত্রা 2026 প্রথম সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই, তেবে এই সমন্বয় বৈঠকরে কোন সবু বিশেষ নিষ্পতি নিয়া যাইছি ও শ্রীমন্দির প্রশাসন এবর্ষর রথযাত্রা পাই কিপরি প্রস্তুতি আরম্ভ করেছি সে সম্পর্কে আমার শ্রোতা বন্ধু মানুষ টিকে অবগত করাইবে।
1: জয় শ্রী জগন্নাথ মহাপ্রভু। আপনার জানিছন্তি যে চলিত বর্ষ ইংরাজি জুলাই মাস 16 তারিখ দিন শ্রীগুণ্ডিচা যাত্রা বা শ্রীঘোষ যাত্রা অনুষ্ঠিত হওয়াকু যাচ্ছি। এথিপাই শ্রীমন্দির প্রশাসন তরফরু জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সমস্ত যেতে বি সরকারক অঙ্গ অছি সমস্তে প্রস্তুতি আরম্ভ করে সারে। বিশেষ করে আমি শ্রীমন্দির প্রশাসন তরফরু যাহা বি ঘোষযাত্রাপাই বা রথযাত্রাপাই নীতিকান্তি অছি তা উপরে বিশেষ গুরুত্ব দেউ এবং প্রস্তুতির সবুঠারু বড় পর্ব হেলা রথ নির্মাণ। চলিত বর্ষর রথ নির্মাণ পাই যাহা বি আবশ্যকীয় প্রস্তুতি করিয়া কথা বা সামগ্রী সংগ্রহ করিয়া কথা তা উপরে প্রক্রিয়া আরম্ভ হয়ে সারিছি। আপনার জানিছন্তি যে এই বর্ষ দেবস্নান পূর্ণিমা 29 June 2026 পড়িব এবং এথর যেহেতু যোড়া জ্যেষ্ঠ পড়ুছি তেমন সেইপাই এই বর্ষ নেত্রোৎসব বা নবযৌবন দর্শন 14 July পড়িব এবং উভা যাত্রা অছি 15 তারিখ দিন, যেদিন কি রথ আজ্ঞামাল বিজয় হব এবং শ্রীগুণ্ডিচা

শ্রোতা বন্ধু, সিনে সঙ্গীত কার্যক্রমের এবার শুণ শেষ গীতটি তমাশা কথাচিত্র গীতটি কণ্ঠদান করেছেন লকি আলী।

শ্রোতাবন্ধু, এই গীতটি সহ শেষ হল আজর সিনে সঙ্গীত কার্যক্রম। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্ররূপ।

শ্রোতাবন্ধু, শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রমে আজ শুণলে ডক্টর প্রভা আত্রেঙ্ক দ্বারা পরিবেশিত শাস্ত্রীয় গায়ন। আকাশবাণী রাউরকেলা স্টুডিও ঘটির সময় বর্তমান রাতে 11টা হওয়া যাচ্ছি। এবে শুণন্তু হিন্দি সম্বাদ রিলে করে প্রসার করুছু আকাশবাণী দিল্লি।